আর্কেনন্দেশ্বরী দেবী সাকপাম ইসে তাবিরি সৈরেবন ব্রজেন্দ্র ওহেংসা তাহানজ্রী ইসেগনা তাঙ্কক ইসে লানুকজব লজরে আকাশবাণী ইম্ফা হোজি আয়ুকি পুং তরে তারে সন্দোকচরি খোঁজল নাজো।

0: ngai khon heng ngo
1: ba
0: ai bo na han nong ma re dio dar ti bi dar sap sa bi ka re
1: kari ma tangi o re ba
0: hera akoi pu na shin na re dio nam bo na ra ga lam ko bi gi wari ma ta khi ba
1: o
0: ma du gra ma in to ja no ma du na chi da um to bhajan le bi oi me
2: kari do ai ji bo usi hek shu re dio ta abra ne
1: isia akoi pu na shin na nam bo na ri ba re dio do moi na sai ta na ba na ti মই দে কই ই পও লো নব থানি
2: কিনো নে হাইব
1: আখই পুইনা সতলি লমথুফম হালকি মনে থে আওয়া নাই আরবদ মরু মচা কোফম পুনম সেটি লাইক মতেন কম্পুটার উব ফ
2: ইসে নই তাবো ফাই নাতে আঙো কী কী পাবি ফে ইসেদ
1: তামুদনা পাবো ইং লিং আনি সুন্দর তারপাল নভেম্বর মরিদনে মনিপুর হয়থোব আখই পুইনা তামেংলো হয়থোব আমোম খুজিল মমাই পাকা রেডিও ট্রান্সমিটার আমম লিংচুম নবসল থাদি
3: মা রেডিও নম্বনবো
1: মানে থাই ইকু ইকুদ মনিপুর হয়থোব উচেকটো মানি
3: এ মাদে কাজাইতে চব
1: মানে পুব রেডিও ট্রান্সমিটার সেটেলাইট কি মতে খুঁগুলিবদনে সদানবসিং খুত তারমে
3: আস কেদ ফদ্রবনো তামিংলো হাইনথোনব উচিকটু কমাই তৌরগে মামা
1: মানে থানা নুমি নিনি হুমনি মনুদ কিলোমিটার লিং আনি চৌারোম লাভ পাইদন বংলাদেশ উড়িষ্যা তেলঙ্গনা কর্ণাটকা ইউগি
3: এ মহাকি আমোমনি হাইবদাইনে থানা ফরি জানিনে
1: থাই মানে থানা ফবাদিনে কিলোমিটার লিং আহম আহম পাক চাব সমুদ্র মতনে কী তসাদ থাকতন পাইরের নভেম্বর কুমিদ নোপক থ আফ্রিকাগি সোমালিয়া ডিসেম্বর তরাদ খা আফ্রিকাগি জাম্বিয়া ইউরিনে
3: ও
1: মাসিগি মা মরাইব থিগ্র মা ই পাও আদম ফাউনগি
3: আয়া থা ফ্রবি মাদুসু মাংখ্রব নাইতিয়ে
1: আখই পুইনাছিংদি থাউনা ফব থাউনা ফবি গাতনি ইং লিং আনি সুন্দর তারপল অক্টোবর কুন্থ্রা মাথোয়দ খই পুইনা আমোম আনিদা পাউচিং আমাদি ইরং নভেম্বর আমাদসু আমোম আমনা বরাক লাভ আনিনা ফালং আদুগ চিউলোন হাইন মিংথোনদুনা রেডিও ট্রান্সমিটার আমাওমগ মনিং তামহনগি
2: ও আঙ্গোয়া
1: ইসে
2: গাইকো ইসে কাইনোম তা হঙ্গে কিনো নই উজেকিনব আেলং ফেলাং হাইন মিং থলিদব
1: সে উচেকিংরম তামিংলি খুঁজিং মমিং আক্তনিদে
2: ও ইচে খাঙে ইচে খাঙে
1: উচেক মাসে খুঁগুলিবদনে খরনি ফালং পাউচিং পাও তাগিদ্রে চিউলো নভেম্বর তরমিদ ইরং নভেম্বর তরমাপনদ বরাক ইকোন কোন নভেম্বর কুন্তরেত মনিপুর থাদোগ খা ভারত শ্রীলঙ্কা মাইগি পাগিদ খা আফ্রিকাদ থুগ্রি
3: মামা আমি মফামে মানে মহগুলো পাইবলি নাইনি কইনা
1: খা আফ্রিকাদ মহিনা লোদ্রিভাব মফামদি মরান কিনব তিন লাইসৌনচিব চারগম কুইন লমসং লাভ পাইপি সোথরব হকচাংদো থাকে
3: ও বেবেন মানে মচা
1: থাকবদৌনা নিধমদাজ লরে মসু কলমনি ইং লিং আনি সুন্দর কুন্ মেদ মই আহম মায়ু মাকে পাঙে পাক চাউ্রব সমুদ্র আরবিয়ান মতক লাইরগনে আওয়াং নোপক ভারতকে মফামে
3: তামেলো হলক মামা
1: হালকিদনে মই তামেলো চঙ্গ্রে ইং লিং আনি সুন্দর কুন্ মরি নভেম্বর নিপানদ মনিপুর

Kaspani Imphal gi Kangla channel gi YouTube live streaming da hauje hauje gyang biri ba ta biri ba khwai pumna magna amaga amaga thanari ba nungsira ba nungaira ba live chat sing ekhoi su pajari ta biri ba sing gi mapham da lairi ba nungai ba adu da anchor su sarup ya jari mathang da lakhachari ba postcard asi inaungcha kangujam mayang Imphal da gi na thabirak ba postcard ni khanbirakli ba isei asira punsi সৈসলিব নবই সেরেবা বিজগুপ্ত লাইশ্রম সাইবানবা টনি আহিবাম